0: বাতসালিয়া পোখরা ক্লিনিক নিউ রোড পোখরা ফার্টিলিটি হোপ লাইন 01-597-06-11
1: হ্যালো
2: হাজুর নমস্কার
1: হ্যালো
2: নমস্কার কাকা শুনু ভয় না
1: হ্যালো হ্যালো হ্যালো অলি ঠুলো সোরলে বলুস না খাই কো বলেকো মানে কে ভরে পাই না
2: হাজুর কাকা নমস্কার ম ভতিজ বলেকো ভতিজ শুনু ভয় না
1: এ রাম ও হের না মেরো তো কান মা সমস্যা ভয় র তিতি রামনো সঙ্গ শুননে মেসেই পাউ দিন
2: ও এই কুরা ভন্নলাই ফোন গরেকো কাকা অইলে আইএনএফ হরিও খড়ক অস্পতাল মা কানকো উপচার কেন্দ্র খুলেকো ছ কম মূল্যমাই উচ্চ স্তরকো সেবা পাউন সকিন্ছ তেই গয়ের কান জতাউনস ভন্নলাই ফোন গরেকো
1: অনি হামি কান কম শুনিলাই পনি উপচার হুন্ছ তো ভতিজ
2: হুন্ছ কাকা হুন্ছ কান পাকেকো কান দুখেকো কান নশুন্নে ওয়া কম শুন্নে কান করাউনে চিলাউনে কান ডম্ম হুনে কানকো নজিক শুনিনে ওয়া গির্খা পলাইকো ছ ভনে পনি উপচার হুন্ছ
1: অনি কতি বেলা বসন্ত ডাক্তার
2: অব ভ্যাউনু হুন্ছ ভনে ত বিহান দিউসো জানু ভয় হুন্ছ ভ্যাউনু ভয়েন ভনে সন্ধ্যাকালীন সেবামা সাঁঝ 4 বজে ভিতর নাম দর্তা গরাই হালনুস অনি 4:30 বজে বাট ডাক্তারলাই দেখাউনুস
1: ল ইয়ো কুরা চাই গজ্জর শুনাই ভতিজ ম ইয়ো কুরা টোল সিমিক তির পনি ভনি হালছু
3: আইএনএফ নেপাল হরিও খড়কা অস্পতাল তথা পুনঃস্থাপনা কেন্দ্র পোখরা 15 নয়া গাঁও ফোন 061-433-342-433-640

0: বাটসালিয়া পোখরা ক্লিনিক, নিউ রোড পোখরা, ফার্টিলিটি হোপ লাইন 01-597-06-11।
1: Music Nepal, Entertainment Unlimited.